মুথু নে জেনাং ঠংগির খাচি কি নমসিং ওন দে সিরোনা জুগদু জোমেন জি খং খি লদ শুগিন সঞ্জি নি পন্দ জেবে ছে সুম রেসান দাওয়া রেজো দাগার মেসি জুংছু চুলং ছেজিন দজি জলওয়া কি থুইদা নামজে নিংগাং থিবামাং ছেরসিম বব ছেমু থিবামাং লুনু থা নু ছাং গুলা দুলং দাং ছাং শারদ হা শালু খুই থু খলুং খোর সি খুশা স্মল হিং গে নমসি ইং ওন দে শুই ছার